শ্রোতা বন্ধু, আমার ভক্তিভাবর কার্যক্রম অর্ঘ্য থাকে এইটি শেষ করা। আমার পরবর্তী কার্যক্রম আপনার রয়েছে অতি বড়ি জগন্নাথ।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক তিল সি তিল তাক বর্তমান আজ দিনর কার্যক্রম সূচনা আপন মানক পাই আজ সকাল 7টা বাজি 10 মিনিটে আপন মানে শুনে পারিবে আমার স্বাস্থ্য কার্যক্রম এতির বিষয়বস্তু রয়েছে স্বাস্থ্য পাই মাছ কেতে উপকারী এবং আলোচনা করিবে ডক্টর কৌশিক মিশ্র শুভ সকাল কার্যক্রম শুনবে সকাল 7:25 সকাল 8:30 শুনবে মর্নিং মেলোডি ডায়াল ইন লাইভ চিটচ্যাট শুনবে সকাল 9টায় এবং এতিরে আপনার নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজের মতামত রাখিপারিবে রেইনবো এসএমএস শুনবে সকাল 10টায় এবং এতিরে আপনার নিজ মন পছন্দর গীত শুনিয়া এসএমএস মাধ্যমে অনুরোধ করিপারিবে দিন 11টায় শুনবে কলাকার কার্যক্রম সাপ্তাহিক ইংরাজী কার্যক্রম স্টাম্পেড শুনবে দিন 11:30 দিন 12টায় শুনবে কিছু কথা কিছু গীত আজ চর্চার কার্যক্রম শুনবে দিন 1:10 এতে নির্ধারিত বিষয়ে এসএমএস মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মেসেজ মাধ্যমে আপনার নিজের মতামত দিয়ে পুরুণা ওড়িয়া কথা চিত্র গীত শুনবে দিন 2:45 অপরাহ্ন 3টায় শুনবে মো দেশ অপরাহ্ন 4টায় শুনবে সুরিলা আফটরনুন প্রায়োজিত কার্যক্রম লম্হে শুনবে অপরাহ্ন 4:50 গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর পঞ্চম ভাগ শুনবে সন্ধ্যা 6:10 ভক্তি গীতর কার্যক্রম আরাধনা শুনবে সন্ধ্যা 6:30 সন্ধ্যা আসর কার্যক্রম শুনবে সন্ধ্যা 7:25 রাতে 8:02 শুনবে গীতরে মিতরে অবলা স্মৃতি শুনেপারে রাতে 9:15 ইয়ে আজ দিনর কার্যক্রম সূচনা আপনার সহ আজ পুরা দিনটা বহুত ভালরে বিতু আজ দিনটি আপনার খুব খুশি রুহন্তু এই মেসেজ সহ আমি আগকু বড়া এবং আজির এই সুন্দর সকালটি আপনার আহরি বি খাস হয়ে যাও সে কিছু কিছু কথা তো আপনার মনে রাখা হব আমি নিজের যত্ন নেওয়া হব এবং নিজের যত্ন সহ আমি যদি আগক বড়ুচে তাহলে নিহতি ভাবে এই সকালটি আমি খুব ভাল রহব সকাল সকাল ফোন কম ব্যবহার করা উচিত মনক শান্ত রাখবার এইটা সাহায্য করে সুস্থ সকালে সুস্থ খাদ্য আমি হেলদি খাদ্য খাইবা উচিত শক্তি দিয়ে এটা ও ধ্যান কেন্দ্রিত করে রাখি থাকে আমার হালকা ব্যায়াম বা যোগ করা দ্বারা মো মন শান্ত আর শরীর সুস্থ রহে খালি পেট

শ্রোতা বন্ধু, এই সকাল যদি আপনার ভালো পাইবে না, তাহলে পুরা দিন আপনার খুব সুন্দর হয়ে সকাল যদি স্বাগত করবে খোলা হৃদয় না, তাহলে পুরা দিন আপনার ভালরে বিতিব। চলতু গোটি সকারাৎমক চিন্তাধারা সহ আজর এই নয় সকাল আমি সমস্তে আরম্ভ করা। আহ আপনার কহিদিয়ে আজ জন মহান ব্যক্তিত্ব জন্মতিথি অছি এবং সে হচ্ছেন জনে মহান চলচ্চিত্র নির্মাতা, যিনি 1921 মসিহারে কলকাতার জন্ম হয়েছিল। সে ভারতীয় সিনেমা বিশ্বমঞ্চরে পরিচিত করাইলে। তাঙ্কর প্রথম চলচ্চিত্র পথের পাঞ্চালি বহুত প্রসিদ্ধ হয়েছিল। আহ পুত্র ত্রিলজি অপু ত্রিলজি তাঙ্কু বিশ্ব প্রসিদ্ধ মধ্যে করেছিল। তাঙ্ক চলচ্চিত্রে সাধারণ লোকঙ্কর জীবনকু বহুত সুন্দর ভাবরে দেখা যায়, দেখাউথিলে। সি জনে প্রসিদ্ধ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং সঙ্গীতর স্রষ্টা থিলে। সি হেউছন্তি সত্যজিৎ রায়। মে মাস 2 তারিখ 1921 মসিহারে আজির দিনরে সি জন্মগ্রহণ করেছিল। তবে সে জনে বহুত ভালো লেখক মধ্যে থিলে। ফেলুদা আউ প্রফেসর শঙ্কু পরি প্রসিদ্ধ কাহাণী মধ্যে সে লেখিথিলে। সত্যজিৎ রায়ঙ্ক বিষয়ে যদি কহিবি, বহুত পুরস্কার পাইথিলে সে, আউ ভারতর গৌরব বড়াইথিলে। 1992 মসিহারে সে আম সমস্তঙ্কু ছাড়ি চালি যাইথিলে, কিন্তু তাঙ্কর যে রচনা, তাঙ্কর যে চলচ্চিত্র, এই সবু আজ পর্যন্ত আম হৃদয়ে আমি সাইতি রাখিছে। আর এই সবু তাঙ্কর যে কাম সে করে যাই, তাঙ্কু আজ পর্যন্ত অমর করে রাখিছে। ভারতর সর্বোচ্চ সিনেমা সম্মান সে পাইলে দাদা সাহেব ফালকে পুরস্কার। ভারতর সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পাইলে সে, তাঙ্কু সম্মানিত করা যাই। তাসহ অস্কার সম্মানে মধ্যে তাঙ্কু সম্মানিত করা যাই। সত্যজিৎ রায়ঙ্কর চলচ্চিত্রগুড়িক সাধারণত লোকঙ্ক জীবন, সমাজ আর সংস্কৃতিক বহুত স্বাভাবিক ভাবরে দেখাউথিলা। সেইথিপাই তো তাঙ্কু এতে পছন্দ করুথিলে লোক মানে। আর তাঙ্ক কাম পাই সে বহুত প্রসিদ্ধি মধ্যে লাভ করেছিলে। আজ তাঙ্কর জন্ম জয়ন্তীরে তাঙ্কু আম পরিবার তরফরু শ্রদ্ধাঞ্জলি।

শ্রোতা বন্ধু আপনার মানে শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে আপনার কোয়াল আছে আপনার মানক সাথী রে আও আজি আমি কথা হচ্ছে কি সামার ভ্যাকেশন বা গ্রীষ্ম ছুটি কু আমি কেমিতি কাটি পারিবা আপনার ঘরে ছোট পিলা মানকরে বে স্কুল ছুটি হয়ে যাইছে তো কেমিতি কোন কাটিবা উচিত এই সামার ভ্যাকেশন কো কিছু আইডিয়াস মু আপনার সঙ্গে শেয়ার করছি যোটা আপনার ভাল লাগিব আপনার করি পারিবে তো প্রতিদিন সকালে কিছু খেল বা হালকা ফুলকা এক্সারসাইজ নিহাতি করা দরকার এই টাইমটা হচ্ছে গোটে বহুত বঢ়িয়া টাইম যেটি আপনার পিলা মানুষ ট্রেন্ড করে পারিবে কি শারীরিক যে কষ্ট করা যায় না আমি যে খেলকুদ করু না সেইটা আমার হেলথ পাই কেতে ভালো তা সহিত কিছু যোগা এক্সারসাইজ এসব আপনার পিলাঙ্কু শিখাই পারিবে কো সংস্থা ছাড়ি পারিবে শিখিবা পাই আউ যদি ডান্স করিবা পাই পিলা পছন্দ করছন্তি ডান্স পাই কি মধ্যে মাসে দুই মাস পাই আপনার ছাড়ি পারিবে যোটা কি বহুত ভালো এক্সারসাইজ হয়ে যাব তাঙ্কো বডির আউ এটা তাঙ্কো পাই বহুত ভালো মধ্যে হব সৃজনশীল কার্য বি আপনার করাই পারিবে যেমতি কি চিত্রাঙ্কন করিবা হস্তশিল্প কাগজর কাম করিবা ডায়রি লেখিবা আরম্ভ করিবা এসব কিছু কিছু ছোট ছোট কাম যেগুড়াক এই সমর ভ্যাকেশন রে স্টার্ট হয়ে পারিব বা সমর ভ্যাকেশন যেতিকি সময় গ্রীষ্ম ছুটি আছে সেই সময় তক আপনার করাই পারিবে আপনার পিলা মানুষ কথাবার্তা তো আগুক জারি রহিব কিন্তু বর্তমান আপনার মানুষ আগে লভলি ট্রাক আছে সো আপনার এনজয় করন্তু

শ্রোতা বন্ধু টিউন করছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক দিল সে দিল তাক রে কোয়েল আপনার সাথে অছি মর্নিং মেলোডি কার্যক্রম রে এবং আমি কথা হচ্ছে আজি ঘরে কুনি কুনি পিলা অছন্তি আও সব পিলাঙ্কর এবে সমর ভ্যাকেশন চালছি সমর ভ্যাকেশন ডে পাঠর বোঝরে সে মানে দবি ন যাতো সেথিপাই আমি তাঙ্কু টিকে ফ্রি টাইম দবা খেলো কুদ সব পাইঁ কে ভরপুর টাইম দবা আও তা সহিত পরিবার সহিত কেমতি সময় সেমানে বিতে পারিবে অধিক অধিকা সেটা আমি চেষ্টা করিবা পরিবার সহিত কিছি ইনডোর গেমস মধ্যে খেলি পারিবে বসিকি ফ্যামিলি সহিত কাইকি না এবে খরার মাত্রা এত বড় গেলানি বোর হব অপেক্ষা বাহারকু যিবা অপেক্ষা ইনডোর গেম বহুত ভালো ভাবরে আপনা এনজয় করি পারিবে সো নিজ গাঁ কি আখপাখকু স্থান এই সব জায়গাকু বুলাবুলি করিবাকু জানতু আপনকু ছুয়াঙ্কু নেকি আও পার্ক জু হেলা সমুদ্র সি বিচ হেলা এমতি ছোট ছোট পর্যটন স্থল সব তাঙ্কু বুলাইবাকু নিয়ন্তু নুয়া অনুভব মধ্যে এথরু মিলিব তাঙ্কু নুয়া এক্সপেরিয়েন্স মিলিব কিছি শিখিবে কিছি এনজয় করিবে টিকে রিফ্রেশ হেবে আর বঢ়িয়া সে পাঠ পড়িবে।

0: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলসি দিলতাক। সো দিলসি দিলতাক রে মো কোয়াল আপনার মানক সাথে অছি আউ আপন মানকর মতামত মধ্যে আপন মো সহিত শেয়ার করুছেন। তো দেখিবা বর্তমান কি মোর বন্ধু আছেন ফোন লাইন রে। হ্যালো,
1: গুড মর্নিং কল ম্যাডাম। নমস্কার।
0: নমস্কার, গুড মর্নিং। কি কোথলে?
1: সন্ধ্যারানী সুতার ফ্রম পট্টামুন্ডাই মটসাই।
0: আচ্ছা, কেমতি আছেনতি?
1: ভালো আছি। আপনক শো কো ফার্স্ট রে লগে লগে লাস্ট এন্ড বলকু লাগিলা।
0: যা হো লাগি তো গলা কথা তো হবা
1: নাই। আপনক কো মানে শোটা বহুত ভাল লাগে মতে টোনটা। আউ সব বলে আপনক প্রোগ্রাম শুনে।
0: কিন্তু কল করি পারেনতিনি।
1: কৃষ্ণচূড়া
0: ফুল কথা কইতিলে বগন ভিলা
1: কথা কইতিলে ফুল কথা আউ সব শুনে বহুত ভাল পায়ে। কিন্তু তা ভিতরে বি অফলাইন রে বি গলে বি কিছুটা নিজকে ফায়দা মিলিব, বুলাবুলি করিয়া হব, বি 5-10টা দোকান বি দেখি হব। হ্যাঁ, নিজ চয়েস।

ডিয়ার আরজে দিদি জয় জগন্নাথ। অন্ধা কানুন ফিল্মর গোটিয়ে গীত আমাকে শুনেই দেবে। লিখিছন্তি অনিল, মানসী, গৌরব, কবিতা অরোড়া দিল্লিরু লিখিছন্তি, বহুত হি দূরর লিখিছন্তি। মতে লাগুছে আপন মানে বোধে আপ মাধ্যমে শুনুছন্তি মতে। থ্যাঙ্ক ইউ সো মচ। এমতি এফএম রেইনবো কো ভালো পাওথান্তো, শুনুথান্তো। এফএম রেইনবো আপনক পছন্দর গীতটি এবে প্লে করে দইছি।

আজির পরবর্তী মেসেজটি অছি বর্তমান মো পাখে টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সি দিল তক রেইনবো এসএমএস কার্যক্রম চালিছে। ওড়িয়া ফিল্ম ভক্ত সালবেগর শুনিবা পাই চাহিছন্তি তারিবা সকতি অছি বলি এই গীতটি শুনিবা পাই চাহিছন্তি কণ্টলো আঠগড়ৰ মুন্নি রানী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা আও মামালী।

শ্রোতা বন্ধু, আজির পরবর্তী এসএমএসটি মো পাখে বর্তমান অছি। এই মেসেজটি লিখি চন্দ্রকান্ত কোশল গড়মা জগৎসিংপুর শুণবা চাইছেন। সৌতন চলচ্চিত্র জিন্দগি প্যার কা গীত হে।

আজির পরবর্তী এসএমএস টি অছি আমার রেইনবো এসএমএস কার্যক্রমে। এই মেসেজ টি লিখেছেন সুচিত্রা সেনাপতি, শহীদনগর ভুবনেশ্বর। গুড মর্নিং অপা, ভেরি গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস, টুডে প্রোগ্রাম ইজ ভেরি নাইস এন্ড বিউটিফুল সংস, থ্যাংক ইউ অপা, থ্যাংক ইউ সো মচ সুচিত্রা। আজ শুণবা চাহিদা আপনার সাগর জি সি আঁখ বালি গীতটি প্লে করদে, এনজয় করতু।

আজির পরবর্তী মেসেজটি অছি রেইনবো এসএমএস কার্যক্রমে নয়ন প্রধান নারায়ণ প্রধানকর বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জাম লিখিছেন ধর্মাত্মা চলচ্চিত্র শুণাপ চাহিছেন কিয়া খুব লাগতি হো।

Musically yours, 100.4 Akashwani FM Rainbow Katak Dil Se Dil Tak. Studio ঘন্টার সময় রাতে 11:08 শুনন্তু আসন্তকালি প্রসারিত হওয়ার থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা ভক্তি গীতার কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুণবে সকাল 6:05 অতিবড়ি শ্রী জগন্নাথ বিরচিত শ্রীমদ ভাগবতর 24তম অধ্যায় শুণবে সকাল 6:40 আমার স্বাস্থ্য শুণিপারে সকাল 7:10 শুভ সকাল শুণবে সকাল 7:25 মর্নিং মেলোডি সকাল 8:30 সকাল 9টায় শুণবে ডায়াল ইন লাইভ চিটচ্যাট এথিরে নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজের মত রাখিপারে রেইনবো এসএমএস শুণবে সকাল 10টায় দিন 11টায় শুণবে কার্যক্রম পোস্ট বক্স নম্বর 111 রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কিছু কথা কিছু গীত শুণবে অপরাহ্ন 12টায় দিন গোটাই বাজি 10 মিনিটে শুণবে আজ চর্চায় এতে নির্ধারিত বিষয়ে নিজের মত হোয়াটসঅ্যাপ এবং এসএমএস মাধ্যমে শেয়ার করে পুরোনা ওড়িয়া চলচ্চিত্র গীত শুণবে দিন 2:45 অপরাহ্ন 3টায় শুণবে মো দেশ সরিল আফটরনুন শুণবে অপরাহ্ন 4টায় শুণিলে আসন্তকালি প্রসারিত হওয়ার থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা ট্যুন করিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তাক সো ফ্রেন্ডস সময় আজ পাই ইশারা দেলানি এটি শেষ করিবা আজির অধিবেশন আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী এফএম গোল্ড রু সকাল 5:53 পর্যন্ত তবে জ্যোতি পৌঁছিব আউ গোটে দিন আপনার পাখে তো সেতবে যাই জ্যোতি দিও বিদায় রহছু নমস্কার শুভরাত্রি।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কে এক দিল সি দিল তাক মু কোয়াল আছি আপনার মানক সাথিরে তেবে পানি পাগো যাহ কহুছি আজিকালি ভিতরে হেইপারে কাল বৈশাখী আ প্রভাবরে হালকা ফুলকা বর্ষা বি হেইপারে গরম রু রক্ষা মধ্যে মিলি পারে তবে গরম রু রক্ষা পাইবা পাই আপনার নিজে বি কিছু কিছু চেষ্টা করন্তু পানি প্রচুর পরিমাণে পিয়ন্তু যদি খালি পানি পিইবাকু ভাল লাগুনি মাঠিয়ারে রখিকি পিয়ন্তু দেখিবে আপনকু কেতে ভাল লাগিব মু তো এবে বি মাঠিয়া পানি হি পিয়ে ফ্রিজ পানি পুরা পুরি অ্যাভয়েড করন্তু কাহিকিনা সেটা না স্বাস্থ্য পাই ভাল না না হি আমার দেহ ঠিক রহিব তাকো পিলে ওয়েল ইয়ে তো থিলা স্বাস্থ্য কথা কিন্তু আপনকো কহি রখে আজির দিনটি খুব খাস সেই মানক পাই যো মানে নাচকো ভালো পাঁতে ডান্স কো ভালো পাঁতে আন্তর্জাতীয় জাজ দিবস ডান্স দিবস আজি সারা বিশ্বরে শান্তি একতা এবং সাংস্কৃতিক সংলাপকু প্রোৎসাহিত করিবারে জাজ সঙ্গীতর ভূমিকাকু সম্মান জনাইবা পাই আজির এই দিনটিকু পালন করা যাউছি তা সহিত আজির দিনটি সরি সরি মু আপনকু টিকে এপর সেপর কই দেলি ভুল কই দেলি আজির দিনটি কু জাজ নুহে আজির দিনটি হেউচি ডান্স পাই কি আজির দিনটি হেউচি আন্তর্জাতীয় নৃত্য দিবস ইন্টারন্যাশনাল ডান্স ডে নৃত্যর জনক জিন জজ নোবেরেঙ্কর জন্ম বার্ষিকী স্মরণরে আজির এই দিনটি কু পালন করা যাউচি আউ লক্ষ্য রখা যাইছি নৃত্য মাধ্যমে সারা বিশ্বকু একাঠি করিবা ডান্স যে করতে নৃত্য যে করতে সেটা তাঁকর খুশি কু আহরি চারিগুণা করে দিয়ে কিনা সেমানে সেতিরে হি

শ্রোতা বন্ধু শুনেছেন্তি আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সি দিল তাক সো দিল সি দিল তাক রে মু আপনকা কোয়াল আপনার মানক সাথিরে আছি খরা দিন বর্তমান চলিছে আউ খরা দিনরে বহুত গরম মধ্যে বড়ি গলানি তো যে গরমটা বড়ি গলানি সেথিরু নিজকু রক্ষা পাইবা পাই নিজকু রক্ষা করিবা পাই আমাকু বহুত প্রকারর উপায়কু অবলম্বন করিবাকু পড়িব আও সেই উপায় গুড়িক হেলা যেতবেলে বি ঘরু বাহারিবা না আমি সববেলে নিজ পাখরে পানি বটল টিয়ে নিহাতি রাখিবা গ্লুকোজ পানি যদি আপন নেই পারচন্তি আহুরি ভালো আপনা মানক পাই আও যেতবেলে জোরে খরা হউচি সেই সময়রে টিকে এভয়েড করন্তু বাহারকু বাহারিবা পাই যদি নিহাতি কিছি জরুরি কাম না যে অফিস যাচ্ছি নিজের কর্মক্ষেত্রকু যাচ্ছি সেমানে নিহাতি ভাবরে প্রিকশনস নেইকি হি বাহারন্তু তবে খরারু রক্ষা পাইবা পাই মধ্যে পানি পিবা বহুত জরুরি কেবল পানি কাহিকি আমি পানি তোরাণী মার্কেট বিক্রি হউতবা দহি পানি বা আখু রস পৈড় পানি এইসবু জিনিস মধ্যে পি পারিবা যা দ্বারা আমকু এই যে খরার সংক্রমণরু রক্ষা মিলিব তাহা তা সহিত আমকু অংশুঘাতরু মধ্যে মুক্তি মিলিব যেমিতি অংশুঘাত কাহকু মধ্যে ন লাগু সেথিপাই আমি পুরা চেষ্টা করিবা আও যেতে পারুচন্তি না এই খরা দিনটাকু খুব এনজয় করন্তু এইথিপাই কহুছি কাহিকি না খরা দিনরে সময়টা বহুত বড় হয়ে যাইথায় দিন সময়টা বহুত বড় হয়ে যাইথায় আও এই সময়রে আমকু অনেক টাইম মিলি যাইথায় আমি আমার কিছু যে কামগুড়াক করিপারি সেগুড়াক করা খরা দিনর মর্নিং গোটে বহু ভাল রিচুয়াল হল আমি নিজ বাড়ি বগিচার কিছু ফুল গছ লগাইবা কিছু ছোট ছোট গছপত্র লগাইবা পনিপরিবা আপনার লগাই পারিবে আর যত্ন নেই পারিবে সকাল গোটে ঘন্টা টাইম বাহার করতু আপনার নিজ বাড়ি বগিচার ছোট ছোট কিছু গছ লগাতু দেখবে আপনার এত মনর শান্তি মিলব না সেটা আপনার নিজে হি ফিল করে তেমন এইসব ছোট ছোট কাম দ্বারা আমার জীবন আরও উন্নত হয়ে থাকে আমার জীবনর পরিভাষা টিকি বদলি থাকে জীবনটা আরও সুন্দর হয়ে থাকে।

শ্রোতা বন্ধু শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিলসা কেন দিলসে দিল তকরি কোয়েল আপনার মানক সাথে আছে। আজর এই নুয়া সকালটা আপনার মানক পাই ঢির সারা খুশি নেকি আসু এবং এই নুয়া সকাল কিছু প্রেরণা মধ্যে নেকি আসু আপনার জীবনরে ভরি দউ খুশি আও খুশি আও আনন্দ। তবে প্রত্যেক দিন আমার সব পাই গটে নুয়া সুযোগ আনি থাকে আও আজর দিনটি আমার পাই মধ্যে কিছু নুয়া সুযোগ আনিছি। নিজ নিজ কর্মক্ষেত্রকু আপনার আও কিছু সময় মধ্যে বাহারি যাবে সবুকিছি যদি ম্যানেজ করে পারিবে আপনার সবু টাইম কু ঠিকরে ম্যানেজ করে পারিবে তাহলে নিহাতি ভাবরে আজির দিনর সবু কাম আপনার সুরখুরিরে হয়ে যাব। তেনো আজির এই দিনটি আপনার পাই বহুত খাস রহু যদি কাহার অছি জন্মদিন কাহার অছি ম্যারেজ অ্যানিভার্সারি আজি কিছি গুটি নুয়া ঘটিছি আপনার জীবনরে তাহলে আপনার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা মো তরফরু। বর্তমান শুভ সকাল কার্যক্রমকু এইটি শেষ করিবা। সকাল আটটা বর্তমান স্টুডিও ঘড়ি বাজিবাকু যাচ্ছি আর সকাল আটটার আপনার মানে শুনেপারে হিন্দি সম্বাদ পরে পরে শুনবে ইংরাজি সম্বাদ যা রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লি কেন্দ্র। তবে শ্রোতা বন্ধু এনজয় করতু আপনার মর্নিং টি কু আসহ এনজয় করতু আজ সকালের এই সফটনেস কু সরলতা কু নমনীয়তা কু আজর এই নুয়া সকালের যে সফটনেস অনেক সেটা আর কিছু মুহূর্ত মধ্যে আনথিব কী না খরা টাণ হবার চান্সেস বি রয়েছে। সো আজপাই শুভ সকাল কার্যক্রমকে এইটি শেষ করা আগক বড়া এবং শুণবা আজ দিন সারার কম রয়েছে সব খবর আপনার রয়েছে হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্র।

0: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কডেক দিল সে দিল তাক কোয়াল আপনার মানক সাথী রে আছি আজি কথা বার্তা চলছি খাদ্যের কোন সব অজব অভ্যাস রহিছি আপনকর রাগ সহিত মিঠা খাইবার বি অজব অভ্যাস কিছু জনকর থাকে তো ঠিক সেমতি আপনকর কোন অজব অভ্যাস আছে সে বিষয়ে আপনার মানে আজি বহুত বহুত কথা শেয়ার করেছেন আর মতে বহুত বহুত বহুত ভাল লাগুছে শুনিকি তাহলে চলন্তু দেখিয়া বর্তমান কি অছেন ফোন লাইনে
1: ଏଞ୍ଜୟ
0: କରୁଛନ୍ତି ନା କଷ୍ଟ ପାଉଛନ୍ତି ନା କଣ କରୁଛନ୍ତି
1: ଦିଦି ଖରାକୁ ମୋର ଭାରି କଷ୍ଟ ମୁଁ ଭାରି ଖରା ହେଲେ ମୋ ଜୀବନ ପଳାଏ ସତ କଥା
0: ତାହେଲେ କେମିତି ରହୁଛନ୍ତି କୁଲର ଏସି କିଛି ଲଗେଇଛନ୍ତି
1: ଘରେ ବସିବା କଥା
0: ତାହେଲେ କଣ ସବୁ ଖାଦ୍ୟର ଅଜବ ଅଭ୍ୟାସ ଅଛି ଆପଣଙ୍କର
1: ମୋ କଥା ଶୁଣିଲେ ତମେ ଖାଲି ହସିବ ସତ କଥା କହୁଛି
0: ମୁଁ ଆଜି ତ ହସି ହସି ପାଗଳ ହେଇଗଲିଣି ସକାଳୁ ଆହୁରି ମୁଁ ହସିବାକୁ ହିଁ ଚାହୁଁଛି
1: ଯେମିତି କହିଲେ ଗୋଟେ ଶୁଭସ୍ମିତା ଭଉଣୀ କହିଲେ ବାସନ୍ତି ଅପା କହିଲେ ହେଲା ଶାଗ ଭଜାରେ ଗରମ ଭାତ ମତେ ଯେମିତି ଭଲ ଲାଗେ
0: ଆଚ୍ଛା ଆଉ କଣ ଭଲ ଲାଗେ
1: ଜାଣିଛନ୍ତି ନା ମୁଁ ଗରମ ଭାତ କଣ କରେ ଡାଲମା ଯୋଉ ହେଇଥିବ ଲେମ୍ବୁ କଞ୍ଚା ଲଙ୍କା ରସୁଣ ଯୋଉ ଚୁପଡା ଚୁପୁଡି

0: শ্রোতা বন্ধু আপনার শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তা কোয়াল আপনার সাথে আপনার পাখে আপনার সঙ্গে কথা হয়েছি আজ তো ফোন লাইন বহুত ডিস্টর্ব কলা বট বর্তমান আউ গোটে কল আসছে দেখবা আজ লাস্ট কলটি নেই হচ্ছে কি না। হ্যালো
1: হ্যালো ভুবনেশ্বর প্রকাশ চন্দ্র সাহু সালিয়াছরু কৌছি
0: কুহন্তু আপনার খাদ্যর কোন অজব অভ্যাস আছে?
1: অভ্যাস তো আমার পখাল দিয়ে যা ভাল মন্দ ঘরে যা দেবে আমার প্রিয় পখাল সাংরে
0: ঠিক
1: আছে। আর যেত মজুরে মজুরে কুয়াড়ে আমি যা আসা করু কেত বিস্কুট খাই টিকি পানি পি দেবু আমি বারোটার যাও এক নম্বরে পনিপরিয়া কিনে আউ যেত বুলাবুলি করিয়া যাও গোটে বেলপনা কেত পি দেবু হিসগড় ভুসি পি দেবু মার্কেটে।
0: বহুত বহুত ধন্যবাদ আপনার আপনার কল কলে আর লাস্ট কলটি মু কথা বি পালি থ্যাংক ইউ সো মচ রইলি নমস্কার। শ্রোতা বন্ধু এমতি আজির কথাবার্তা তো খুব জমিলা আপনার বিভিন্ন প্রকারের কথা আপনার শেয়ার কলে মো সহিত আউ মু বি এনজয় কলি আপনার বি এনজয় করিথিবে আশা করুছি। তবে বর্তমান আজির ফোন ইন ডায়াল প্রোগ্রামটি এইটি শেষ করিবা কাহিঁকি না আমার পরবর্তী কার্যক্রম আপনার পাই আছি আপনার প্রিয় কার্যক্রম মানে যেউথিরে আপনার শুনিপারিবে নিজ মন পছন্দর গীত।

শ্রোতা বন্ধু টিউন করছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসে দিল তাক মু কোয়াল আপন মানক সাথিরে ওয়েল রেইনবো এসএমএস কার্যক্রম চালিছি নিজ পছন্দর গীত শুনিয়া পাই আপন মো পাখকু হোয়াটসঅ্যাপ রে মেসেজ মধ্যে করি পারিবে হোয়াটসঅ্যাপ নাম্বার টি হেউচি 8895254200 সো অনেক গুড়ি মেসেজ মতে রিসিভ হেসালানি জানবর চলচ্চিত্র রু মেরা ইয়ার দিলদার বড়া সোনা এই গীতটি কো শুনিয়া পাই এই মেসেজ টি কো লিখিছন টাটা স্টিল প্লান্ট রু বহুত জন আভা সেন রোহিত সেন দীপক কুমার অশোক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা রাজদীপ রয় রুচিকা রয় এ সমস্ত শুনে চাইছেন লিখিছেন গুড মর্নিং কোয়াল আপা নমস্কার জয় জগন্নাথ আম সমস্ত এই গীতটি শুনেই দিও নিশ্চয় এই গীতটি আপন মানক প্লে করেদি এনজয় করতু সকাল সকাল একদম ঝুমি যাতে এই গীত সহ আজ পরবর্তী মেসেজ টি লিখুছেন উৎসব চরণ সাহু ধরাপুর মাহঙ্গা কটক রু শুনে চাইছেন ফিল্ম এক দুজে কে লিয়ে রু তেরে মেরে বিচ মে কেসা হে ইয়ে বন্ধন আই সুন্দর গীতটি আপনার প্লে করেদি এনজয় করতু আপনার পছন্দর গীত জলদি জলদি মেসেজ বি করুথান্তু

শ্রোতা বন্ধু আপন মানে শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাক দিলছে দিল তক কোয়েল আপন মানক সাথে আছে রেইনবো এসএমএস কার্যক্রম রে আজর পরবর্তী মেসেজ টি আছে মো পাখরে প্রভাত বলিয়ার সিং লেখুছন্তি চন্দন টুনি এই সমস্ত মিশিকে লেখুছন্তি বাঙ্কি কলেজ কটক রু শুনিয়া পাই চাহিছন্তি সরগম চলচ্চিত্র রু দফলি বালে দফলি

শুনছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কনেক্ট দিল সে দিল তাক এবং আজ পরবর্তী মেসেজটি আছে বর্তমান মো পাখে সমীর ও সস্মিতা খটুয়া নরসিংহপুর কেন্দ্রাপড়ার লিখিছেন শুনেপা চাইছেন রকিথিবু সাইতি করি নেই যা মন চাবি হাকিম বাবু চলচ্চিত্র এই গীতটি সে শুনেপা চাইছেন প্লে করে দেছি এনজয় করতু।

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সি দিল তাক ওয়াল আপনমানক সাথী আছি রেইনবো এসএমএস কার্যক্রমে আপনক পছন্দর গীত শুনাউছি পরবর্তী মেসেজটি আছে রাজেশ সুমিত্রা এবং মনীষা নায়কর চর্চিকা বাজার জগৎসিংহপুর লিখিছন্তি শুনিয়া পাই চাহিছন্তি বিচ্ছু চলচ্চিত্রর প্যার তু দিল তু এবং এই গীতটিকে সে ডেডিকেট করিছন্তি টুনা ভাইনা মুনা পাণ্ডা মন্টু স্যার ববলু এই সমস্ত যে কটকর ববলুঙ্ক পাই নিধি ভৌণীঙ্ক পাই বাসন্তী ভাউজঙ্ক পাই গীতাঞ্জলি লাবণ্যা লীতা সুচরিত

শ্রোতা বন্ধু, আজির শেষ গীতটি রেইনবো এসএমএস কার্যক্রমর কিশোর নগর কটকর ববনচন্দ্র পাল মমতা পাল লিখিছেন। শুণবা চাহিছেন জীবনসাথী ওড়িয়া আলবম্রু প্রীতির পহিলি চিঠি।

बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ, बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ, किसको फुर्सत है जो था मैं दीवानों का हाथ। हमको अपना साया तक अक्सर बेजार मिला, हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। শ্রোতা বন্ধু টিউন করিছন্তি আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তা কোয়াল আপন মানক সাথে এবে বি আছি বর্তমান আমার কলাকার কার্যক্রম আও আজি কলাকার কার্যক্রম রে যাহাঙ্ক গীত এবং যাহাঙ্ক বিষয়ে কথা মু আপনক পাই আনিছি মু ভাবুছি সি এমিতি গটিয়ে না এমিতি জনে না যাহাঙ্ক কোনসি ইন্ট্রোডাকশনর আবশ্যকতা হি নাহি আও সি হেউছন্তি সাহির লুধিয়ানবী।

শ্রোতা বন্ধু টিউন করেছেন্দি আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি দিলতাক কলাকার কার্যক্রমে মু আপনার কয়াল আপনার সাথে আছি এবং আজ আমি কথা হচ্ছে বলিউডর গীতিকার মানে লিরিসিস্ট সাহির লুধিয়ানভি বিষয়ে গোটে সময় লা গীতরে ইমোশন এবং জীবন যদি কে আপারুলে তবে সে হচ্ছেন সাহির জি বলিউডে তাঁর যেতে গীত আমি শুনেছে প্রেম উপরে জীবন উপরে হলে আপনার জাঁচান তাঁর এসবু উপরে গীত লেখা জমা পসন্দ নথিলা কোন তাঁর পসন্দ লা কোন তাঁর পসন্দ নথিলা কথা বা সেই বিষয় কিন্তু বর্তমান তাঁর রচনার আগে সুন্দর গীত আপনার এনজয় করতে